0: sponsor sumna pai lua thei chu chu kanma khutang ccv chen community victoria khutang himi celebration committee porin sponsorship kan holi chu chu alu tu tu le lu thei tu kanum sile hitin ase a melbourne khulipi nulpa ulna pomwa chun insang khada lole myong phara zakhat kha a tuk ok ase chumi lenga Brong level sponsor Brong level in sponsor and do sile zathum sin za dola zathum sin thatun lama silingi silver level sia chun zanga tun siling gold level sia chun chu thong khat silingi platinum level sponsor nan tua chun thong ni lang siling ti kha a kan mi phun pol kama mebon kusong umlong slavin hundang dang imni pon tla sponsor impact te si ti kha kana than ta du e tu chana chun lai zhe xian na kin zan kan beding yi ani hi tu in sia sak tu ding hi vasti lal tin par vasti lal tin par si e anu le pa hi mebon kong mebon khule pi kan ma si si vi member in si pa lien zhe tuan zani le nu mo zhe len zani bon si ani hi u nao swa pi pathum ama thon palian si ani hi nu nau pa ubek sang tu fanu pa bik hi mi pa si chimi sang tu si ani hi vese tlong ta si tu chana chun vasti kan som ding i lai chi sen nak lai chi sen nak tislevin thun thu chon sen nak in chan kan phang ding si si te dam mo
1: dam
0: a tu ne ne selling mi thu lu khayang si ta
1: a to be big
0: a to be big ti angan tu te
1: mai kha pa
0: okay kha chu chan chun nong man chan thak phang ma le nong ma chan lo pe
1: hello nan dam tha chao mo ke kem in jo vasti ram tin par ka si vs au kong ta nau ha ka si australia melbourne ring with a sung kwa en ko sa lai mi ka si twan tu ka sim ding mi tu lu chu a tu bi big team team mi si ding angan tu chu mai kha pa They cut a till Zornak when P bazar a clun zong popo leng zor tu pakat pa aum azor e mun pakat a clantica a anki zimteka now hak pakat in a rak deer avun zo e a tree now hak te tru top z bazet some kirk ni le titiam tite a mutika a zang fang ai ngai tree now hak te chun a till zormi a zo rero a mutika a do a si tia te chutika the do do me wrong pakat in shrill ola Paisa in pek atul law kalaw lak song ding ati na hak te chu alung a oi ngai ngai e tri popol leng rong phun phun pol azau tika adum gadu ati chu tika chuzar tu pa chun zianga hikluk rong tampi laka adum ngel chel na du tia asut na hak te chu mit mai nom lo zet in alu akun zianga tile chui na hak te chu vun do mi araksi chuzar pa in afyang veten na hak te kha atin na lo ding in tui ni chu adum ka keng lo nan ina tampi ka nei ko thai zing a rak lo kending mo tia ati tui no long in now hak te chu alunga oi sal i alu athung sal til zor pa in now hak te i ko chu akai i hitin asim now he pull a party and zwante nak a song e and contain nak he and wrong wrong a silo and sungi a umi a song contain a clita guess wrong son a so ko a si thaising a na do me wrong dum kalok ken sakkal a nakut in na klat jun a dung wrong pol kan klatika a song e and clen vekin a clen toto ding so ko tia a sin now hak pa te jun mit mai pan ten chizor tu pa chun azau e lungmui zetin anis anisiam si pan lo mo lungoi
0: a si te tian tok kala wa tuma si si ani hi vasti hi kum sori te long si lai vesel tong kan ma kho tang e a kan nei mi kai ring tu si apara kan lungoi zet sil thiam na sa pathianin chaswa pe ro ram se
2: Thank you. tuning into 3MDR 97.1 Chin FM Radio.
0: Tuzana Jun, Patin to the Haran Nai, Tule, Via Selam Sintaran Che, Duran Pay Voting. Tula Fangi, Alars at Nile, Alanical Alars at Min at Nak. I hate Jenuna, Porhanga, Porta Kensa, Tula, Jamaica. Kan CCV Health and Wellbeing Team Pori and Torimi. Kan ngai tlang pe chun an sim vekin le an rel vekin thun theile film khul he ta kan zom ding kha kan som he mi intor sak tu hi mai rin te a si a tu hi medical college university zil life ang a si to wa chun chu mi a tor mi te nga na in chan kan pe ta ri pe.
3: Hello, Nanzate in CCV Health and Wellbeing Team in Nan Good Name Kan Lau Kai. Ke kan min chu rin te ka si. Tu zan lam chu kan ro da lem lo mi asina in cancer nat nak. Mo chu mi kan ti ka cancer alwar kai lan te. Hi mi cancer alwar kai lan te I sin kan rak hum hi mok thai nak ding. Test pakhat thu kan run rel du. Hi mi cancer kan run sim phyang du mi chu cancer kan ti ka kan taksa I in kai khom tu thil silo le khon merangin chun sel o himi kan taksa I in kai khom tu thil pakhat apung hmanun lo mi na na si himi ronga kan taksa apung hmani na chang bai thainon lo tu lai chu sian cham tok chau I ramtha kan phon himi cancer hi alwar kai lana test in kan hmu thai tui kar chu nuna pol sang I test a ummi thu kan run rel dingi chulen mai kar len mi pa pol sang tia kan rak rel le ting himi nuna cancer kan ti du mi chu pote cancer si merangin chun breast cancer himi cancer hi australia I alar big mi nuna cancer si chronga australia rama chun olte in kan kyang ka pa test nak ding anong a si Rejen kan lau du sak nak chu himi test hi atangkai zet mi test a si. Himi test report an pek mi a chun. Himi breast cancer, pote cancer hi afatet lai. Fang fai mu pakat tiat te a si lai a kan. Himi test in arak mutai arak gai thai a si. Chu ti a si tika. Tom hlomok nak la tha te in hol thai. A si I cancer la lua gai lau in. E kan rak. Khum hi mo kan rak dam thai ding asi tu australia chun man lawin breast screen australia pol in nunau kum som li tlun pol chu test an rak lo pek thai asi ama himi test ro ri chu minit sha te long asi e sia wen nunau polin an lo bom ding gpe chaken tivek le medicare ne khal tu lo mi test asi appointment lakding vial long atul sungkhat cancer nei kanuma sia chun facing sinding in kan law for fail to see jenga tile mishak chu himi cancer phunphun mo cancer phunphun asham doctor tu hi kan dna a kan rakken thai ronga si chumi za chu kan law sim thai du mi si e tu e na book do asilen 132050 call in asilolen breastscreen.org.au appointment rakla o chulolen ccv health and wellbeing team pakat sang sang hnena raksulam ola kan raklau bom thading asi
2: tuning into 3MDR 97.1 Chin FM Radio.
0: Para kalung oin sa tu chana chun Chin FM Radio le kan kho chang kan dung kum lami nu CCV nu bu nu fai tu pakha simi nu moiz len thon kan tol sung thu ti ti tang nak general ti ti tang nak kan nei ling si kha mas bi ka thandu ani hi nu mozelen si mitu I lai cha sir avasti nu si ti kha kam le seta du chon atul dan jilin sema marathon sema marin ta in bom le ding okay na thannu dam cha ti
4: oh กระดำชากระดำชาที่
0: ตัวนี้อ๋อกระดำชาตัวนี้อินเตอร์พิทายลงอ้อยนะสา
4: เกตากระลงอ้อยเซ็ต
0: จะมีทุกคนสู้กันหานะน้องหมาแฟมิลี่แบ็กรองมัลเตนสิมไทยเกมโอยติกุมะเมลบอร์นนั่นแข่งอีตัวอุณาฟาเลเปียนันในจนน่าสงกว่าเดิมมันมีปีเทย์จูนที่มีเทย์ชาที่มี
4: สิกลุงออยเซ็ตเกย์กับมินจูมอยซาเลนกับสิอีตัวออสเตรเลียฮีท้องนี่เล่ไลลี่สิบเดือนบาร์นิกว่าเอกรักแข่งเงี้ยจู่มีกับเทนนิสินจู housewife in กรักอุเมซาเลนกับเทนนักกุมขัดเกมหลานะฟ้ากันในจีติกินอินะจูจูจวนนี่เล่ภาษาฟ้าเตกิลควายกรักอุเมตัวฮีฟ้าเตปลีกันในอีbizi ngai ngai nu karaksi atul dani zer in fate pali kanai e australia melbourne ringhut a sungkua kimten khosalai tami kase
0: busy mam busy mam ma se lo long oye chichin sile tu tu lai fang in sung sang lama atul chun hat ne kil kho pa fa po kil kho nam tia จะมีสีเป็นเหล่าสูตรมีเช่นยังสีที่เลยมีตัวนั่นเลยเราเรียกฟ้าฮีฟ้าฟ้าหนูฟ้าป่านั่นเองจะมีปนกิลคอยดันทนเปเปอร์โออินฮียังฮะมีปีนเห็นอ่ะฟ้าเจนกิลคอยดันสีนัดนกิลคอยดันเจ๊จ๊ะมีดังนี้ดูดันแต่สิ่งเหมือนเท่นั้นนั่งมาเองมีปีเทชานาทีจินมีอุ้มเลนอยากมันเต้นสมเทียมอ่ะ
4: สิกลุงออยเซ็ตสิโนเลอินโนเลป้าอินฟาเตกันในติกาหินหมอกพรุ่งนักตู้ปีกันในปัจจัยอีทลสัวกันดนมีเราส่งรอยบีกีเลยตัวนักยังมีอาศิติสิเลจูอีฟาเตฮิสิอีจุมีปัจจัยอีทลสัวอาศิติเมนีตรงปัจจัยอีในข้างอ่างเราดินประคันนักกระครวดจุเลนฟาเตกันในติกามินุงตั้มปีอินฟาเตฮิกันในเทจุนเทอันรัวเทวสินานเกมากับมูดานเลยก็ตุนเตมีอาศิลำลำเหล่าฟาเตกันในเทอหินกันโมพูนักอสังสินสินติงกรักมูจนเกมาฟาเตปลีกันในอีอันปลีอาหินบังโอเลวมิเซียประคตมันยันบังโอเลวอันมิเซียอีกาฟะปาฮีอุปบีกัสอีตุเฮกุมเลขัดอสีอีอดูดานเลอุมตุดานคาอดังจูเวกเทียมเทียมอินอันนาวเลปอลคัลอันมิเซียดังอีอุยดูเวกเลอุยอุมตุดานคาอันดูเวลวจูตินปลีมีเสียค่ะนู่นกันวันไก่คอมติกาไว้ตั้มปีอาจูอียังกติดิ่งกติไทยปามจูมีปามตีตรงปัทไทค่ะอังอาเหล่านักค่ะอีเกี่ยมาอากับมุสวกจูมียังตินจันกันลักอียังตินกาฟ้าเลยกับกิลคอยดิ่งติกรัวสิเลปักขัดนักปัจเจียนทูทอนปัจเจียนที่ปักขัดนักเรดอินปัจเจียนเนน่าหลานเสละบอยป้าอินทัศวินเปียกเราฟ้าเลยน้าส่งสวกเตจูมีบอยป้าอามาเท่าเท่านี้อินกิลปีเราจึงกันนี่นู่นเลยปานกิลคอยดังกันเชียมเราสิดีค่ะประคัดนักเรลกระดูปัญหาค่ะอีฟ้าเลนเอากันกิลคอยติกาเสียงตินอสิเปย์ติดติกาอีเรลเมสละฮีละรำอาจุนอีดานเลลุนเขาตะกิดนุ่งมีกันสิติกาอีกันมาหลายรำเวกอินกันฟ้าเลปอลฮีชวนไงเราเลฟงเชลทอยดิ้งจุมีคำมีดิ้งตีเวกอินค่ะอ่างะเราอันตีอสินันเกี่ยมากับมูดานะกันฟ้าเลปอลฮีนุนกันซิมติกากาลงเงินสิมีอ่างเราฮินารำดานะสิเลจูไว้ขัดอันเอาเล็กอันเชสินันกันนิฟ้าเลยค่ะไว้ขัดอินอ่างเราฮินารำมาไว้ขัดอันไงอันเชตีเวกขันกันนิฟ้าเลจูไว้ทุ่มไว้เลี้ยกันเอาจูจุมีติกาขันที่สันแรงแรงค่ะบังอ่อนเราสินุนซิมดานะจุมีอย่างตินนุนกันสิมีอย่างตินกันกิลคอยดิ้งตีอสิเลอันไม่ดูนักค่ะทุนเวดิ้งอสินันอันมาดูนักลองลองตรงประตูนิกันทุนอสิเลไรเราเตะกันมิดลิตรักเติร์ตูเล่กันมาเรียเสียเติร์ตูกันชินฮาร์เติร์ตูอันสิ่งติกาดวดเราดิ่งตีนักเสลวินกันดวดดิ่งสนาเตอินดวดดันเชียมดิ่งอันมาดูนักลองลองกันทุนีเตะขินนักอ่ะคอนเฟดิ่งตีเวกโมอีสันนิสกูลกายดิ่งตีเวกโมชิลประคตตัวดิ่งแล้วก็ไปเรากับจุมีเราอันเตี้ยสิเลยอ๋ออ่ะไปเราสิค่ะอุ้มเมนเซตีเวกอีตันค่ะนู่นเลยปาตั้มปีอินกันจริงจุมีค่ะใกล้กับมูดานสิเลยทิ้งกู kung ki ana atet laya kan kan fe tar du na ka e kan huai kan kil khoi hina rama thing kung hi chamte in thanglian se ti kan du asile ate lai sin chamte thanglian ding in kan kil khoi chuwek che in kan fale pol kha ana hak lai sin apitin athan len te ka pathian ti za tu le nun chan zia za moi le mi pitling si tar kan du asile ana hak lai te isin an du nak thun loading sala an du nak thun ding tong padu te duat loading pathian thu ton ngete inu le parung rual ten kai nget ding chun an du nak la kha za za thun loading ka te lo thun ding thun dan chiam ding ti te kha karak sim du ka mu dan se ka long oi
0: long oi e a ti chana sa ti chal lo lo si sema ban jing te chumi ya a bet tu mi lo le na than nu i re mi pa sin comment mi ne pang mo
5: See, asim vegin number one a kanchun pathian thu thon ro ri kai roi tul tha chem pi tul chun phung thon thoi ding te mi atla re kha chu kan ti to ki thoi kan gam lo lo loi kan fa te kha thain kan tha i kha kha athat lo nak pakhat umi hina rama yang ro phung thon tin anti fek fek phung thon thoi lo ding tin an rak tin nak kha thu pakhat te umi mirang re khat pol kha drug le ke zu polmor drug pol zu pol thon ki an fatet la thaten kil khoi lawin an du tok an thin heng chana na pin an thoi hai kek thu ko ru kek tiang la khan thoi mi pol khar umronga phungi thoi loading ti mi rule an so nak la kha si ti mi la kha kan ma pol nit kha ya lo kan thai atul mo chen hi mi rama khan an du lo mi ti ra rin tong pa ti in ti ding la se lawi kan fate thatna ding rang kan sim du mi chu sim ding rim rim si chronga nai than nu kha asim mi kha patni chat patni asim mi kha ka thau khan na sa ti mi kha karun sim ta du si chu kalung oi
0: lung oye tu tin sa chun tu chu thudang a kan duak ding ti na san nu he kan lu sa ling i chu jang si ti le kan dung kum lama si si bi lama ta hroi tu dim hun na chon ti chu mi hroi tu dim hun na chon na ka a ke ba mu da na chun in sang na ha fa ki khoi tu si long lama ten tan han chon re ro wi chu le ka ti kho tang lam na chon ti ka yang ha har sna ne mi mo se ko tong kan sang se le su chu kong chu mo that nak lam le thalo nak lam ka ke chu le khami khaman ten hlom the ke minute pani sung
4: a si relating to tampi nan chumi chumi sunga khan ka e ke ma e ka ton te mi pakhate ka rak relding e ko tang ting lo tak lo te in nu e si din mun in kan tong kum lam aliam chami tha ma mo ka rak e twan ve e chumi ya ke ma bul pak in tu tet nak tampi ka nei mi shoi tu pakhat kan si tika kan ma hin jiang mi ha mi ni i zo tim tak nun kan nei thading mi i kan nun na jiang mi ha i shoi tu a si i zo tim tak chon tak nun kan nei ding ti mi kha ke ma bul pak ro ri in hi rei lo te sum ka tu na chon tak nun kan nei mi pakhat chulen i abal ha ti mi a su chu ka te pai chmo i nu in sang nu kan si tika fa te thon in sang a yang tin kim housewife kan demanding khami kan tu na ka alenga suak in soitu pakhat din monin kan tron te ka soichu kan tron asi le aminin soitu tu me me kha nga non lo practical rauri i tuan kha atu pizet chumi practical rauri i kan tron te ka chu insanga fale na pol kha tlan pha pha kha atul chumi kha insang sanga chun malte abala tin karak mu kalong oi
0: si long oi na sa ale kalong oi di netibi ka mit pathum pali sang kan nei lai mo netibi ka su du mi cho tu hi community garden kan ti ti community garden si kan hi hang na hang ra pol chin na ding kan mak ko sau za hina tur sung chau za khong su khan in to sak e chimia khan adu du por sa wa thei di tu tun he di kan thei chimia nang ma kha contact person na sin kan thei ti to me thon pe bar in the himi community garden hi zo por hang an tua chule zo poin an dil thei chuna mai dan le dun an nei mi te te pol asna ga mi pakhat in in sang pakhat in pe teng se chei te bek ma ka kan thei lo a thei lo kan tam pi kan um dingi chuna khan chimi te kha mantin sim te ke mo
4: si kalung oi zet kan ni lai mi chu khoi tok mun da ram theng nung khal sela kan lai mi si na ki kan hil lo pe ti kha mai sa be ka karak sim du yanga ti le lai mi kan si ti ka lo thau mi kan si ti chu sim tru lo in a fiang i ti o chu te ka mi rang rama kan rak o mi kan taksa le kan thi thain kan tul mi lo thau ti se lo in muan tua kha kha kan tul si mai chen mai ye sanga chu mi si e tu hi community garden nox council tua taurel mi chu mi ya khan kha i katua re ro lai si ke matla thong ni leili in tuikum thong ni hlon ruk tiang karak tua re ro ma chuti ka kha atua thai mi le dan le dun te an nei mi ka tha ka ti zati in minung pakhat in member pakhat in plot ni kha chowa thai si tika chu in sang pakhata minung panga na oma si le plot pasha na chow thai bial sha ka te bai chuma bial sha khami kha na chow thai ti kha si i aman dan ding le adan le dun te kha na ta lo mi mi mhon sungi chil khami kha na lak thai lo ti si fi fear khami kha azizu a thai i e na ta lo mi kha na lak lo ding ti kha si chulen cha bi nei lo in a sung lut nga lo ti kasi chule na chil ri lo na te kin ka na tu hui lo mi na chil ri man mi pol kha na lak na ka tha te na re sa lo asi le azizu thai mi si nang ma ni na kwan tul ka te pai chuma chumi pol kasi e insang pakata minung pasha sile chu kul nanga thai ti se chu
0: aba chave te yo
4: si
0: singai lung oi chule khami a khan den na tun nak rizawi kan ma lai mi po hin jiam mi san chintam bi
4: Australia hin kan zati u tu hi achu lo ngai ngai ti kha lawi ama long te tu cha a hi chun an cham friends rope ti vek pol hi kan ching deuh tlang pi chule thal chana chun vai nim hang hang bo ti vek pol chu chele khayan chin ti ti vek pol mo chun alu kha suan rang ti vek pol apun phun pe ti ti vek pol kan ching
0: singai chule samtok tiwek ti anching ve mo
4: si mai tha thale chun samtok he kan chin
0: chu
4: tu he afa te kan chau re ro lai
0: chu chu lungoi tuk si ti
4: si
0: yang khalo le lai mi kan tul mi kan du mi hang na hang ra pol kan ching thei ama belte banla chunga lo bang thewa banla hi kan kunhi adai to ki sejang
4: a si australia hin banla hi ka ching ve ni chu ka thrai ve nan arak nga cha lo
0: ne ti bi ga sema de su du mi ne pang ma chu mi thon paper in sema ban sing te
5: chau za lamin te pakhat te klo su du chau za lamin te dom te vek pol te an lo supply thai ma mo yang tin sipai
4: si council atu nox council kin rang ek ka te pai chu mo khami mon sungi tu atu mo mo e du tok en manding in rang ek ka e achem achema en rapek chumi hlaya e kan ma lai tong in thing muat kan ti se wa thing noi khami ta kha du le wal manding in kha khami pani kha in rak surprise sak me ase
0: okay ne te big sa kan san sam kite neti bika chumi seu du asile yang tin si kan seu ding zau si mas bi kan founding tule afi a kum kum khata jenga pek tul ti mi tin sim thai kema
4: si am hai sabi ka tu cha hin president ka john ti mi si e chun apan hina ka tu e plot kai tu ka judy ti mi si e ama kam hai sabi ka rak call in ka du ve ti mi ka rak sim thai e na contact number le na email ka na rak pek ding chumi laya online ma te hol du si le wanchina community garden tin kha naraksa chitingi kana akan raksya thai chumi lawi phalam tel tong harsat dewle cha harsat chasya harsat dew asile chu kanma laimi a phalami a nu lidia madong timi kami kha contact rak thai ase
0: selo long oi tuk e tu hi nu moilen thong kan bia ko che nu a chin new year thon pe paro in thul ha pol kan ko song yummi kan ma presentation ta ma pa pa van python kan pe ko dingi okay nu moi na than nu kan long oi na sa tunia nu faro rin chan pek para chin fm radio minin kan long oi ze si ti kha long oi thu ko sim ta do
4: etla kan long oi ze
0: eh se lo